শ্রবণ কীর্তনে শ্রদ্ধা উপজে যার মনে, সে ভক্তি যোগে অধিকারী, কেবে হেনু হই সংসারী। মুতাকু করই সদয় তাহার সুবুদ্ধি উদয়, সকল সিদ্ধি সে সাধই।

অভ্যাসে বস হন্তি তার প্রাণ ইন্দ্রিয় অহংকার চঞ্চল মন এণে ধরি সাধিব সত্ত্ব গুণে ভরি পরম যোগ এ সাধ।

কর্মনিযুক্তি যোজনার সামিল হয়েছেন। এই সময় মধ্যে কর্মনিযুক্তি দিয়া যাই 184,68,00,000 শ্রম দিবস সৃষ্টি করা যাইছি। সরকার এ বাবদরে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ডিবিটি মাধ্যমে 27,67,00,000 টাকা প্রদান করেছেন। আপন মানে সংবাদ শুনুছেন আকাশবাণী। বৈদেশিক সচিব বিক্রম মিশ্রীঙ্কর কার্যকালকু সরকার এক বর্ষ বৃদ্ধি করিছন্তি। কেন্দ্র ক্যাবিনেটর নিযুক্তি কমিটি দ্বারা এই অনুমোদন পরে শ্রী মিশ্রীঙ্কর কার্যকাল আসন্তা বর্ষ জুলাই 14 তারিখ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। 1999 ব্যাচর ভারতীয় বিদেশ সেবা অধিকারী শ্রী মিশ্রীঙ্কর বিদেশ সচিব ভাবে কার্যকাল আসন্তা 14 তারিখে সমাপ্ত হেউছি। সে 2024 জুলাই 15 তারিখে বিদেশ সচিব ভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পূর্বর শ্রী মিশ্রী চীনরে ভারতের রাষ্ট্রদূত ভাবে 2019 জানুয়ারি মাসরু 2021 ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব নির্বাহ করিছন্তি। এহাছড়া সে ভারতর তিনিজন প্রধানমন্ত্রী আইকে গুজরাল, ডক্টর মনমোহন সিং এবং নরেন্দ্র মোদীঙ্কর ব্যক্তিগত সচিব রূপে কার্য করিছন্তি। দেশরে প্রথমথর লাগি আন্ধ্রপ্রদেশর উন্ডাভালি হেলিপোর্টরু হেলিকপ্টর উড়াণ লাগি নিজস্ব পয়েন্ট ইন স্পেস বা পিন্স ব্যবস্থাকে মঞ্জুরি প্রদান করা যাইছি। এই ব্যবস্থায় অত্যাধুনিক স্যাটেলাইট ভিত্তিক জ্ঞানকৌশল ব্যবহার করা যাইথায়। ল্যান্ডিং করিবা লাগি পারম্পরিক ব্যবস্থা নথিবা হেলিপোর্ট গুড়িকরে সুরক্ষিত উড়াণ লাগি এই ব্যবস্থা সহায়ক হইতায়। দেশের সমস্ত প্রকার পাগরে সুরক্ষিত হেলিকপ্টর উড়াণ সহিত এহার পরিচালনাগত দক্ষতা অধিক সশক্ত করিবা দিগরে এই সফলতা এক নূতন যুগর অয়মারম্ভ বলি বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু কইছন্তি। ভারতর বিমান বন্দর প্রাধিকরণ পক্ষরু বিকশিত করা যাইথিবা এই ব্যবস্থাকু বেসামরিক বিমান চলাচল নির্দেশালয় পক্ষরু মঞ্জুর করা যাইছি। ভেনেজুয়েলারে ভূমিকম্পজনিত মৃত্যু সংখ্যা 2,295 বৃদ্ধি পাইছে। এথিসহিত 11,000 ঊর্ধ্ব ব্যক্তি আহত হয়েছিবা সেঠাকার জাতীয় আসেম্বলির অধ্যক্ষ জর্জ রোড্রিগেজ সূচনা দিয়েছেন। সে কইছন্তি প্রায় 13,000 ঊর্ধ্ব লোক নিজের বাসস্থান হরাইছন্তি। তবে উদ্ধার কার্য জারি রয়েছে। ইতিমধ্যে ভেনেজুয়েলার অন্তরীণ রাষ্ট্রপতি ডেলসি রোড্রিগেজ 7-দিনিয়া রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এটার সূচনা দিয়া যাইপারে ভেনেজুয়েলারে গত মাস 25 তারিখে 2টি শক্তি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিলা। রিক্টর স্কেলরে এর তীব্রতা 7.2 ও 7.5 থিবা জানা যাইছে। চলিত অমরনাথ যাত্রার প্রথম তীর্থযাত্রী জল জামুর ভগবতী নগর বেস ক্যাম্পরু আজ সকালে যাত্রা আরম্ভ করেছন্তি। জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিহ্না পতাকা দেখাই এই যাত্রার শুভারম্ভ করেছন্তি। আম সংবাদদাতা জনাইছন্তি 57 দিন ধরে চালিবাকু থিবা এই যাত্রা নুনুয়া পহেলগাম এবং বালতাল পথ দেই আজিঠারু আরম্ভ হয়েছে। আসন্তা মাস 28 তারিখ পর্যন্ত চালিবাকু থিবা এই যাত্রা লাগি কড়া সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাইছে। ফিফা বিশ্বকপ টুর্নামেন্টর গতকাল অনুষ্ঠিত ম্যাচগুড়িকরে বেলজিয়াম, ইংল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স এবং নরওয়ে বিজয়ী হয়েছন্তি। বেলজিয়াম সেনেগালকু অতিরিক্ত সময়ে 3-2 গোলে পরাস্ত করেছে। সেইভাবে ইংল্যান্ড কঙ্গোকু 2-1 গোলে পরাস্ত করেথিবা বেলে পরবর্তী পর্যায়ে আসন্তা 6 তারিখে মেক্সিকোকু ভেটিব। অন্য এক ম্যাচরে মেক্সিকো ইকুয়েডরকু 2-0 এবং ফ্রান্স সুইডেনকু 3-0 গোলে পরাস্ত করেথিবা বেলে আইভরি কোস্ট নরওয়ে নিকটরু 2-1 গোলে পরাস্ত হয়েছে। ইংল্যান্ডর চেস্টরলি স্ট্রিট্রে গতকাল অনুষ্ঠিত ভারত ইংল্যান্ড প্রথম টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বর্ষা লাগি বাধাপ্রাপ্ত হয়েছে। টস জিতি প্রথমে ব্যাটিং করিবার নিষ্পত্তি নিয়ে ভারতীয় দল নির্ধারিত 20 ওভরে 7 উইকেট হরাই 189 রন করেছিলা। অধিনায়ক শ্রেয়স আয়ার 47টি বলরু সর্বাধিক 68 রন করেথিবা বেলে ওপনর অভিষেক শর্মা 69 রন করেছিলেন। সেইভাবে শিবম দুবে 42 রন করে অপরাজিত রয়েছে। ইংল্যান্ড পক্ষ সাকিব মহম্মদ 3টি উইকেট অক্তিয়ার করেছিলেন। বর্ষা যোগ ইংল্যান্ড দল ব্যাটিং করেপারিনথিলা। আসন্তা শনিবার দিন উভয় দল দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচে পরস্পরক ভেটবে। ডুরান্ট কপ্র 135তম সংস্করণ আসন্তা 25 তারিখে আরম্ভ হব। এই টুর্নামেন্টর ম্যাচগুড়িক কলকাতা, রাঞ্চি, ইম্ফাল, শিলং ও গৌহাটি অনুষ্ঠিত হব। অগস্ট 23 তারিখ পর্যন্ত চালিবাকু থিবা এই টুর্নামেন্টর প্রারম্ভিক ম্যাচ কলকাতার খেলা যাব। মুখ্য সংবাদগুড়িক পুনি থরে। নয়াদিল্লিরে আজ অনুষ্ঠিত হব ভারত জাপান বার্ষিক সম্মেলনী। অংশগ্রহণ করিবে প্রধানমন্ত্রী এবং তাঙ্কর জাপান প্রতিপক্ষ। আন্ধ্রপ্রদেশর তিরুপতি জিল্লারু আজি ভিবিজি রামজি আইনর হব জাতীয় শুভারম্ভ। বৈদেশিক সচিব বিক্রম মিশ্রীঙ্ক কার্যকালকু এক বর্ষ বৃদ্ধি কলে সরকার।

0: ଶ୍ରୋତାମାନଙ୍କୁ କହି ରଖୁଛି ଆମର ଆଜିର ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନା। ଆଜି ଦିନ 10ଟାରେ ପ୍ରଚାର କରିବୁ ନାଟକ ସୁବର୍ଣ୍ଣ ବସୁ।
1: କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଥିଲେ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ, ଆକାଶବାଣୀ ବଲାଙ୍ଗୀର।
2: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল, এইচআইভি টেস্ট হয়েছি?
3: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
4: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজানা আতঙ্ক ঠু দূরেই রুহন্তু।
5: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
4: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
5: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
4: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
1: প্রচার করুছু ওড়িয়া কথাচিত্রর গীত, কথাচিত্র মন মোর যাযাবর। গাইছন্তি রোজালিন সাহু, গীত রচনা মনোজ মহন্ত,

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলো? এইচআইভি টেস্ট হেইছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

0: বেবি কথা চিত্রার গীত শুণুলে। কণ্ঠদান করে হ্যুমান সাগর এবং চুনমন। গীত রচনা অরুণ মন্ত্রী। সঙ্গীতরে সজাই প্রেমানন্দ।
1: হ্যালো
2: রাজেশ বাবু, মু পুলিশ থানারু কহুছি।
1: পুনি ধরে
2: আপন ডিজিটাল আরেস্ট অছন্তি, অন্য কোঠরিকু যাআন্তু। একুটিয়া আপনক পার্সল রে ড্রাগস মিলিছি, লম্বা ফসিবে।
3: 10 লক্ষ দিঅন্তু, বঞ্চি যিবে।
1: স্যার এতে কোটু
3: গোটে লিঙ্ক পঠাইছি, এবে প্রসেসিং পাই 2 লক্ষ পঠান্তু, বাকি পরে।
1: স্যার 2 লক্ষ
4: কোন হেলা বাপা?
1: জিও সেমানে কহুছন্তি মো পার্সল ভিতরু ড্রাগস মিলিছি।
2: আরে
1: কাটি দেলা,
4: প্যানিক হুয়নি বাপা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নাহি, এসবু ফ্রড।
1: ফ্রড?
4: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদি নামরে আসুথিবা সাইবার অপরাধীঙ্ক ফোন কিংবা ভিডিও কল প্রতি সাবধান রুহন্তু। তাঙ্কু কোনসি টঙ্কা পঠান্তু নাহি, আউ তুরন্ত পুলিশকু রিপোর্ট করন্তু। যদি বুদ্ধিমতা ন দেখাইবে
1: তো টঙ্কা হরাইবে।
5: আরবিআই কহে
6: সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
0: প্রচার কলু ওড়িয়া কথাচিত্রর গীত। আকাশবাণী বলাঙ্গীর। সময় সকাল 9টা হওয়া যাচ্ছে। এবার আসন্ত শুণবা বিবিধ ভারতী কার্যক্রম।

শ্রোতা বন্ধু, আপন মানে শুণুলে বিবিধ ভারতী কার্যক্রম কার্যক্রম শুণুছেন আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র। কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 101.9 MHz যোগে। আরম্ভ করুছু বাতায়ন কার্যক্রম, এতে শুণবা হিন্দি কথাচিত্রর গীত। গাইছেন আশা ভোসলে এবং বিজয় বেনেডিক্ট। অঞ্জান গীত রচনা, সঙ্গীত বাপি লাহিড়ি। কথাচিত্র লভ লভ লভ।

কথাচিত্র পিয়ার তোনে ক্যা কিয়া, গাইছন্তি সোনু নিগম এবং অলকা ইয়াগ্নিক। গীত রচনা করেছেন নিতিন রায়কুয়ার, সঙ্গীত সন্দীপ চৌধুরী।

0: ঠিক সময়ের বুণন্তু আউ প্রচুর অমলর গ্যারেন্টি পাঁতু
1: চাষ বিষয়ে চাষী ঠার ভালো কি জাঁছি বিহন ঠিক সময় বুণা যাই সারি
0: মু ফসল বিষয়ে নুহে এনপিএস সঞ্চয় বিষয়ে কুচি
1: আজ্ঞা ইয়ে এনপিএস সঞ্চয় কো
0: এনপিএস সঞ্চয় হচ্ছে ভারত সরকারঙ্ক প্রাধিকরণ পিএফআরডিএ দ্বারা পরিচালিত এক পেনশন যোজনা যেউথিরে মাত্র 250 টাকায় খাতা খুলি টাকা জমা করুথিলে আপনকর বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন মিলিব আজি হি এনপিএস সঞ্চয়ে জমা করিবা আরম্ভ করন্তু আর নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করন্তু অধিক বিবরণী পাই নিকটস্থ জনসেবা কেন্দ্র কিংবা নিজ ব্যাংক সহিত যোগাযোগ করন্তু এনপিএস সঞ্চয় সহিত ভবিষ্যৎ পাই প্রস্তুত রুহন্তু।

শ্রোতা বন্ধু, ক্রীড়া ক্ষেত্রকে বিশ্বস্তরে ব্যাপক করা কেন্দ্র সরকার নেউছন্তি অনেক পদক্ষেপ। ভারতীয় খেলাড়ি মানুষ অনেক প্রোৎসাহন রাশি দিয়া যাচ্ছে। ক্রীড়া ভিত্তিভূমি সুদৃঢ় করা যায়।

0: মধ্যবর্তীকালীন বজেট কু অনুমোদন প্রদান করেছেন। এই নূতন যোজনা তথা আইন কার্যকরী করিবা নেই সমস্ত প্রকার প্রক্রিয়াগত ঔপচারিকতাকু ইতিমধ্যে সম্পন্ন করা যাইছি। সমুচিত অনুপালন এবং সুগম কার্যনয়নকু এই আইন সহজ করে পারিব। দেশব্যাপী গ্রামীণ পরিবারগুড়িক বিনা প্রতিবন্ধকরে এই যোজনার সুফল পাইপারে। সম্মেলনী অবসরের লক্ষ্যপতি দিদি ড্যাশবোর্ড ব্যবস্থার শুভারম্ভ মধ্যে করা যাইছি। এথিসহ স্বয়ং সহায়ক গোষ্ঠী সহ জড়িত মহিলাঙ্ক পাই এক ডিজিটাল প্ল্যাটফর্ম সি লিপসর উদ্ঘাটন মধ্য করা যাইছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক দৃষ্টিকোণ আধাররে লক্ষ্যপতি দিদিঙ্ক সংখ্যা 3 কোটি রু 6 কোটি কু বৃদ্ধি করিবাকু লক্ষ্য রখা যাইছি। এহাকু সাকার করিবা পাই আগামী 5 বর্ষ মধ্যে 10 লক্ষ কোটি টঙ্কার ব্যাংক সহ সমন্বয় আধাররে এক রূপরেখ মধ্যে প্রস্তুত করা যাইছি। মহিলাঙ্কর সমাবেশী আর্থিক অভিবৃদ্ধিকু এহা সুদৃঢ় করিবা সহিত উদ্যোগিকতাকু প্রোৎসাহন এবং স্থায়ী জীবিকা সুযোগ সৃষ্টি করিব। এভাবে পদক্ষেপ দ্বারা গ্রামাঞ্চলের মহিলা আর্থিকভাবে স্বাধীন হয়ে পড়া সহিত গ্রামীণ সমৃদ্ধির সক্রিয় অংশগ্রহণ করিবার সুযোগ পাইবে। সম্মেলনের গ্রামীণ বিকাশ সম্বন্ধিত খালি পড়িথিবা পদবীগুড়িকর পূরণ উপরে মধ্য গুরুত্ব দিয়া যাইছি। এপরিকি রাজ্যগুড়িকু সেমানঙ্কর আর্থিক অংশ সঠিক সময়ে প্রদান করিবাকু আহ্বান দিয়া যাইছি। এহাদ্বারা প্রকল্প কার্যান্বয়ন এবং দেয় প্রদানের বিলম্ব ঘটিব না। গ্রামীণ বিকাশে সংশ্লিষ্ট সরকারি অধিকারী বারম্বার স্থানান্তর বা বদলি উপরে সম্মেলনের আলোচনা মধ্যে হয়েছে। এহাদ্বারা কার্যান্বয়নের নিরন্তরতা এবং দায়িত্ব নির্বাহ উপরে প্রতিকূল প্রভাব পড়ুছি। তেণু প্রমুখ দায়িত্বরে থিবা অধিকারীঙ্কু অতি কমরে 2 রু 3 বর্ষ পাইঁ সেই পদবীরে রখিবাকু নিষ্পত্তি হইছি। সরকারি যোজনা সম্পর্করে সচেতনতা বৃদ্ধি উপরে মধ্য গুরুত্ব দিয়া যাইছি। স্বচ্ছ শাসন, দক্ষতা এবং সেবা প্রদানকু অধিক ব্যবস্থিত করিবা লক্ষ্য নেই দৃঢ় অডিট ব্যবস্থা উপরে মত বিনিময় হইছি। কৃত্রিম বুদ্ধিমতা আধারিত যাঞ্চ ব্যবস্থার ব্যবহার পাইঁ আহ্বান দিয়া যাইছি। সম্মেলনী অবসরে গ্রামীণ আভ্যন্তরীণ অডিট পোর্টালর শুভারম্ভ করা যাইথিলা। এল নিনো প্রভাবে চলিত বর্ষ স্বাভাবিক ঠারু কম বর্ষা হবার সম্ভাবনা উপরে সম্মেলনরে আলোচনা হইছি। এভাবে সমন্বিত পদক্ষেপ গ্রামীণ ভারতর ভবিষ্যতকু পরিবর্তন করিপারিব। পরিশেষে এতিকি কুহাযাই পারে, গ্রামীণ ভারত উন্নতি দ্বারা হি দেশর বিকাশ সম্ভবপর হইপারিব।
1: আজির প্রসঙ্গে শুনলে গ্রামদ্বেষে রাষ্ট্রতে আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ উপস্থাপনা আদিত্য নারায়ণ দাস আপনার।

0: Pobre Hagit Podejo.
1: Dada, শুন তো ইহাদে যেন সমিয়া চালিছে আর ঝিপির ঝাপির যেন টিকে টিকে পড়ুছে নি কেঁ বতরে বতরে আমার যেন বৈঠকিটা বিনি কেঁ ঝুলকি যাচ্ছে
0: সুন্দর হিসাবে অছে হলে গলা গলা বলকি গুটে কথা বলো তো
1: দাদা
0: আমার চাষি ভাই বোন মানকে কহমা প্যান যেন বর্ষুছি প্যানটা উহলিকি বেকার নে হেজু ঠিক কবারে লগোই তাকে সঁচিকি রখু আগকে বি কামকে আবা আউ চাষ বুতা থি এন্তা লাগু জমি যেন্তা পড়িয়া নাই পড়ু
1: সত কথা হো দাদা যে দাদা
0: হ্যাঁ
1: হ্যাঁ টিকে দেখে বসলাম কি
0: যৌ জিমা
1: বাদিলিয়া পাক কলানো পলু নকলে
0: যৌ যৌ
1: জুহার আর দাদা
0: জুহার ভাই জুহার